চাইকু দিশর্যার কান্দ তাই সরমীয় আমার মিয় ডোবাই চাইতু দিশর্যার কান্দ